ইষ্টানুর এফএম রেইনবো সেভে তামে একথা রেইনবো সাঞ্জি কার্যাবর ইষ্টানো পদ্ম পুরস্কারাঞ্চে নমিনেশন্স দর বর্ষা মে তে সপ্টেম্বর মহিন্যাত কেন্দ্র সরকার মাগয়তা। খুঁচই সামান্য নাগরিক দুসরাচা নাভাচি শিফারস করুক শকতা বা স্বতাচা নাভাচি শিফারস লেগিত তো করুক শকতা, মহলারচ সেলফ নমিনেশন করুক শকতা। ভারতাচে পন্তপ্রধান দর বর্ষা এক পদ্ম পুরস্কার সমিতি তৈয়ার করতাত আনি হি সমিতি সগ্যা নাভাঞ্চি তাঁচা কার্যাসত তপাসনী করতা আনি তাচানন্তর ইয়া পুরস্কারাঞ্চি অধিকৃত ঘোষণা প্রজাসত্তাক দিনাচা আদল্যা দিসা মহলারচ

মগাশ তুমি একদা মিউজিকলি ইয়স FM রেইনবো 105.4 মেগাহার্টজের আমচ্या স্টুডিওত 8:02 আনি 40 সেকেন্ড জাল্লে আসাত। ইয়া খিণাক আস্বাদ ঘেউয়া কাতারাচো আরম্ভাক সোনিয়া।